0: কাবি পড়ে রাখা।
1: Yes, hello, this is Jim, Charles, Sam, Tom, Morning Ranger.